এটি শেষ করুছু শুভ সকাল প্রোগ্রাম আকাশবাণী এফএম রেনবো কটক। সময় বর্তমান 8টা হওয়ার যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি।

তবে আজি পাই ডাইলিন লাইভ চিটচার শোরে টপিক রহিছি ইন্দ্রধনুর সাত রঙ্গ ভিতরু আপনকর কেউ রঙ্গটি ভারি প্রিয় ভারি ভালো লাগে আপনকু ইন্দ্রধনুর সাত রঙ্গ ভিতরু গোটিয়ে রঙ্গ আউ সেই রঙ্গটি কণ আজি আমাকু নিশ্চিত ভাবরে কহিবে আম নম্বরটি 0671-230-3153 বর্ষা দিনে বা আকাশে মেঘ বাদল আসলে বর্ষা হয়ে গেলে তাপরে হঠাৎ করে ইন্দ্রধনুর সুন্দর গোটে সুন্দর চিত্র আকাশে আমি দেখা পাও আন্দ্রধনুরে আপনার নিশ্চিত ভাবে দেখি সাতটি রঙ্গ উপরু তলক সুন্দর ভাবে সজেই হয়ে রয়েছে তবে ইন্দ্রধনুর সাতটি রঙ্গ ভিতর কেউ রঙ্গটি আপনার অতি প্রিয় ভারি ভালো লাগে আপনার সেই রঙ্গ

পরবর্তী মেসেজটি করেছেন উর্মিলা বেহরা, প্রশান্ত কুমার বেহরা, লিপু, লুটু, গুগুলা, সিপু, পপু, দীপু, খুশি, লুসি, এমন হলে সুধ ষড়ঙ্গী শুণবা চাইছেন পূজা চন্দন ফিল্ম রু গোটে সুন্দর গীত যা এত ভাল পাচ্ছি শুনে দেছি আপনার মনপসন্দর এই সুন্দর গীতটি।

হ্যালো ভাই, নমস্কার, গুড মর্নিং। টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক, দিলসা দিল তক, দিলসা দিল তক রে সুজাতা আছি আপনার সহ দিন সারা রহব, ঢের সারা মিঠা মিঠা কথা বা মিঠা মিঠা গীত মধ্যে শুনেবি। ହଁ ସାଥୀ, ସମୟ ବର୍ତ୍ତମାନ ଦିନ 11 ବାଜି ସାରିଲାଣି, ସମୟ ହେଇଯାଇଛି ଆପଣଙ୍କର ଫେଭରେଟ୍ ଶୋ କଳାକାରର।

ফ্রেন্ডস, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটাক দেলসে দেল তাক। সময় বর্তমান অপরাহ্ন 3:31। সময় হয়েছে আপনার ফেভরিট শো মো দেশর। জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়াসি, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গঠার মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ সাথী, জন্মভূমি কেবল মাটির খণ্ড নুহে, এহা আমার পরিচয়, আমার অস্তিত্ব এবং আমার গর্ব। এই পবিত্র মাটিরে আমি জন্ম নেউ, বড়ি উঠু, শিক্ষা লাভ করু এবং জীবনর প্রথম পাঠ শিখু। আম জন্মভূমির সবুজ বন, নদী, পাহাড়, ক্ষেত, ফুল, পক্ষী ও প্রাকৃতিক প্রকৃতির অপার সৌন্দর্য আম জীবনকে সুন্দর করে থাকে। সেইপাই তো আমি গর্বরে কহা ইচ্ছা হুয়ে না, সুন্দর মো জন্মভূমি, সুন্দরতা শাগুয়া বন।

0: হ্যালো
1: হ্যালো ম্যাম নমস্কার, জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ, কি কহুতলে কোড কহুতলে?
1: ম্যাম প্রফুল্ল প্রধান কহুতলি কুয়ারপাড়া মানিয়ামঙ্গল।
0: আজ্ঞা, গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেবা আগরু কাহা সহিত বিচার বিমর্শ করন্তি?
1: ম্যাম দেখুন, গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেবার মু আগ নিজে চিন্তা করে যে এটা নিজ দ্বারা হইপার না কাহা সাহায্য দরকার। যদি নিজ দ্বারা হয়েযিব মু নেইযিবি, যদি নিজ দ্বারা না হলা ও উপরে অছন্তি বড় ভাই
0: ধন্যবাদ। নমস্কার। নম্বর 0671230315 আপনার বি কল করে শেয়ার করে পারিবে কিছু গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেবা পূর্ব কাহা সহ বিচার বিমর্শ করন্তি।

0: টিউন করি শান্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক নম্বর 0671230315 রে কল করে পারিবে শেয়ার করে পারিবে কিছি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নবা আগরু কাহা সহিত বিচার বিমর্শ করান্তি হ্যালো
1: হ্যালো দিদি নমস্কার
0: নমস্কার কি কোথিলে কোডু কোথিলে
1: মু সাই কোচি

100.4 আকাশবাণী এফএম রিনবো কাটাক দিল সে দিল দেখ শ্রীঘরে সময় রাতে 9:21:15 অভুলা স্মৃতিরে শুনছন্তি কিছু অভুলা এভারগ্রিন সংস শোলে ফিল্মর বিউটিফুল গীত আসুছি আর ডি বর্মনঙ্କ ভয়েসরে গীতটিকু লেখিছন্তি আনন্দ বক্সী এবং মিউজিকরে সাজিছন্তি আর ডি বর্মন।

শুনছি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক রেইনবোস মেসরে পরবর্তী মেসেজ করিছন্তি রমেশ চন্দ্র সাহু ওখমা ভাপুর ঢেঙ্কানাল রু প্রোগ্রাম লেখুছন্তি যে সুদীপা ভৌণী কেমিতে অছ মো বহুত ভালো অছ আই হোপ আপন বহুত ভালো অছন্তি লেখুছন্তি প্রোগ্রাম শুনুছি ভয়েস টোন বহুত ভালো লাগুছি ধন্যবাদ দৌছন্তি থ্যাংক ইউ সো মচ আপনাদের মধ্যে বহুত বহুত ধন্যবাদ আপনাদের মতামত এবং ভালো পাইবা দৌথিবার কল্পনা মহান্তি সোম প্রকাশ ভরত চন্দ্র নায়ক মেসেজ করিছন্তি সিডিএস সেক্টর 6 কটক রু নমস্কার জয় জগন্নাথ জনাইছন্তি আপনাদের মধ্যে নমস্কার জয় জগন্নাথ শুনিদেবা সেমান মনপসন্দ গীত

সবু সকাল পরে সবু মুহূর্ত পরে মো সহরর সকাল সতরে বহুত স্পেশাল কাহিকি না এটি ভরিকি রয়ে থাকে অনেক শব্দ অনেক সুগন্ধ ও অনেক স্মৃতি প্রত্যেক সহরর গোটিয়ে নিজস্ব সকাল থাকে কেবল সূর্য উঠিবার সকাল হুয়ে নি সকাল অনুভূত হুয়ে সেই সহরর শব্দ সুগন্ধ ও অনুভবরে আউ মো সহর কটকর সকাল মতে সবুবেলে কিছু নুয়া কহে যায় ভোর নীরবতা ভাঙ্গি দূরর শুনা যায় মন্দিরর ঘণ্টি স্বর কেউ অজনা জায়গায় কেউ নির্জন জায়গায় কেউঠি পক্ষীঙ্কর কলরাব আউ কোটি চা দোকানর কপ সহিত কপ বাজিবার ছোট ছোট শব্দ আউ কোটি বাউন বজার তেপন গলি ভিতরে অনেক গাড়ির সোর শব্দ হ কিন্তু সকাল সকাল

শুনছেন আপনারা দেবমিত্রা কোহনের পয়েন্ট ফোর আকাশবাণী এফ রেইনবো কাটাক দল সিদ্ধল তাকরি অ্যান্ডেল সিদ্ধল তাকরি সময় বর্তমান 8:32 বাহারে বর্ষা মানে সকালের বর্ষা ও ভিতরে মনর স্বর হ্যাঁ বাহারে টিপটিপ বর্ষার স্বর ও এপটে পাখে গরম চা'র কপ আও মন ভিতরে কেতে চাও কুহা কথা কেবে কেবে কিছু কথা চা কপ সহিত কাহা সহিত শেয়ার হয়ে যায় আও কেবে কেবে কিছু কথা নিজ হৃদয় ভিতরে রয়ে যায় বর্ষা সববেলে খালি পানি নেই আসেনি সে নিয়ে আসে অনেক স্মৃতি অনেক অনুভব আও অনেক মনর অদৃশ্য স্বরক অনেক স্বর যাহা এবে বি আমা ভিতরে লুচিকি আছে যাহা এবে বি আমা ভিতরে কোন

সকালের বর্ষা ও মনের সর আও এপাটে মর্নিং মেলোডির সো আপন মানে শুনেছেন দেব মিত্রক 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক তেলসে তেল তাকরে আমি কথা হচ্ছে বর্ষাকে নিয়ে কাহা পাই বর্ষা হচ্ছে পিলাদিনর কাগজ ডঙ্গা আর কাহা পাই কলেজ দিনর ভিজা রাস্তা তো আও কাহা পাই এ হচ্ছে প্রিয় লোকঙ্কর স্মৃতির এক মধুর স্পর্শ হ্যাঁ বর্ষা যেতবে ছাত উপরে পড়ে না লাগে যেমি প্রকৃতি নিচে গোটে সঙ্গীত রচনা করছে হ্যাঁ আই সঙ্গীতরে আমন নিজের স্বর খোঁজি নিয়ে হ্যাঁ কেবে আপন সে স্বরক খোঁজিছেন খোঁজবা চেষ্টা করত নিহাতি সে সঙ্গীতর স্বর আপন পাইবে হ্যাঁ অনেক স্মৃতিরে অনেক ভিজা হৃদয়রে অনেক ভিজা রাস্তায় আনেক কথারে

শুনছেন আপনার মানে দেবমিত্র কহনের পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেইনবো কাটেক দলসদল তাকরে এন্ড দলসদল তাকরে আমার কথা হচ্ছে সকালের বর্ষা ও মনর সুর কনেকে হ্যাঁ মনর সুর বর্ষা আসলে ময়ূর ভালো নাচবাক ইচ্ছা হয়ে কে কে বর্ষার ভিজবাক ভালো পাওয়া বেড়ে আই কে বর্ষার ছিপচিপা পণকু নিয়ে টিকি ডরি যাতে কিন্তু যেতবে সেই ছিপচিপা পণকু টিকি সাইড্রে রাখিকি আমি ভিজি যাও তবে মন সেই ছিপচিপা পণ ভিতরে নথায় মন ভিজবার খুশি হয়ে যায় নাচবার খুশি হয়ে যায় আমি উন্মুক্ত হয়ে থাকে যেমি বহুত তৃষ্ণার বহুত দুঃখর বহুত কষ্টর অনুভব করে থাও কেবল আকাশর পড়ুবা সেই মোতি বুন্দাগুড়ি এবং নাচি যাই থাও মৌরুটি ভালো সেই বর্ষে পাদ নাচি যাই থাকে ছম ছম করে হ্যাঁ

টিউন কইছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটিক দল সে দল তক কোন দল সে দল তক রিদব মিত্র আছে আপনাদের সহিত শো আরম্ভ হয়ে যাইছে রেইনবো এসএমএস র ও হ্যাঁ যদি আপনারা মানে নিজ মন পছন্দ গীত শুনিবা কো চাহুছেন বা কাহা কো শুনিবা কো চাহুছেন ডেডিকেট করিবা কো চাহুছেন তাহলে বিলকুল বি লেট না করে নিজ ইনবক্স কো জানতো টাইপ করন্তো FMRC স্পেস দেই আপনাদের গীত শুনিবা কো চাহুছেন তার না স্পেস দেই গীতটি কো ফিল্ম বা অ্যালবম র আছে তার না লেখন্তো এবং পরে পরে যাহাকে ডেডিকেট করা চাহিদা তাঁর না লিখুন তাঁর যদি কিছু স্পেশাল মেসেজ অনেক নিহত ভাবে লিখুন পরে নিজ না গাঁ ঠিকা লিখি পঠাই দিও আম পাখকে পঠাইবা নম্বরটি হচ্ছে 09495963210 আপনার মানে হোয়াটসঅ্যাপ মাধ্যমে এসএমএস করে পারিবে 88952542400 আহ আমি নিহতি ভাবে রিকোয়েস্ট করবু যে সবুলে আমাকে মেসেজ পঠাউছি টিকি অন্য মানুষ পঠাইবা সুযোগ দেবা কিনা বেড়ে বেড়ে আমি সমস্ত আগুন বড়িবার বিশ্বাস করে থাকে তো সে সমস্তে সহযোগ কলে বহু ভাল লাগবে এবং আমার পাখে কিছু টাইম লিমিট থাকে সেই টাইম লিমিট ভিতরে এত সারা মেসেজ আমি কভর করে পার না কিন্তু আপনার ভাল পাইবা আমার পাখে পৌঁছে এবং আমার তরফ আপনার বহু সারা ভাল পাইবা চলুন দেখবা আজ প্রথম এসএমএস কেউ কোটি লিখি পঠাইছেন এবং কল লিখুছেন এই এসএমএস টি আমাকে এসএমএস মাধ্যমে আসছে লিখুছেন আমাকে মুনা পণ্ডা কোটিলা জগৎসিংপুর শুনবা চাইছেন কুলি নম্বর ওয়ান হুসনে হে সুহানা এবং ডেডিকেট করা চাইছেন টুনা ভাইনা রাজেশ নায়ক গরিব খান বাসন্তী খটুয়া ম্যাডাম ডেডিকেট করা চাইছেন বহু বহু ধন্যবাদ আমাকে মেসেজ করার চলতে দেখবা পরবর্তী এসএমএস কেউ কোটু লিখুছেন এবং তাঙ্ক মন পছন্দ গীত কন আছে এই এসএমএস করেছেন আমাকে প্রেমানন্দ মহাপাত্র রামচন্দ্রপুর দুর্গাপুর বাঙ্কি কটক রু শুণবা চাইছেন নিগাহ চলচ্চিত্র মোহাম্মদ আজিজ কণ্ঠে সাওয়ন কি ঝুলোম ঝুলোনে গীতটিকে শুণবা চাইছেন নিহতি ভাবে আপনার মন পছন্দ গীত মু শুণাইদেবি এবং সে ডেডিকেট করছেন সমস্ত শ্রোতা মানুষ এবং সমস্ত কুমার গুড মর্নিং আপনার তরফ সমস্ত পাখে মেসেজ পৌঁছে দেবে এবেপাই এই দুইটি বিউটিফুল সে ট্রাক ব্যাক টু ব্যাক

পরবর্তী এসএমএস করছেন টুকু প্রধান টিকি মিকি টুকুনা এবং টুকুনা এই এসএমএস আসছে মানিয়াবন্ধ সানারা বালি বড়ম্বারু এবং শুনবাকে চাইছেন সে স্বপ্নসাগর চিঠি মোর টিকি চড়াই গীতটি এবং লিখুছেন জয় জগন্নাথ সমস্ত শ্রোতা।

হ্যালো ভাই, নমস্কার, নমস্তে। বহুত মানে ভালরে রুহন্তু খুশরে রুহন্তু তিনটি সমস্তঙ্কর ভাল যাও টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটক দিল সে দিল তক, দিল সে দিল তক রে সুজাতা আছে আপনার সহ। মিঠা মিঠা গীত শুনেবি, মিঠা মিঠা কথা মধ্য হব সাথী। হ্যাঁ সাথী, আপনার আপনার মিঠা মিঠা মত মধ্য মাগিবি। সাথী, যে বাহারে না যে মৌসুম হয়েছি, যে বর্ষা চালিছি, সেইপাই যুয়াড়ে বি যাচ্ছেন এত কহবি সাংরে ছতা কি রেইনকোট নবাক জমা বি ভুলবেনি।